প্রিয় শ্রোতা বন্ধু, শুনে রাখন্তু কার্যক্রম সম্পর্কের এক সূচনা। আজ অপরাহ্ন 5:30 চৈতজন কার্যক্রমে ভেটি দেবু লাইভ ফোন ইন রেডিও কে পাচারু। আজ এ বিষয় রয়েছে প্রধানমন্ত্রী খাদ্য উদ্যোগ বইলে কাইটা। আমি বিশেষজ্ঞ ভাবে যোড়ি হেবে অনিতা মিশ্র। তেণু আপনার আজ অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6 পর্যন্ত আমি সিধাসলক যোড়ি হয়ে আপনার প্রশ্ন রকিপার। যোগাযোগ নম্বরটি হচ্ছে 06854230690। বিষয়টি পুণিথরে কই রাখুছু, প্রধানমন্ত্রী খাদ্য উদ্যোগ বইলে কাইটা। আমার নম্বরটি পুণিথরে কই রাখুছু, 06854230690। সূচনাটি এতিকরে শেষ হলা।

প্রিয় শ্রোতাবন্ধু মানুষ এইটি মনে পকাই দেছ, আজ মধ্যাহ্ন বারটার শুণবাই ভুলবেনি কণ্ঠশিল্পী প্রণব কিশোর পটনায়ক প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম সঙ্গীতর প্রবাহ প্রণব। পরবর্তী গীতটি ভেটি দেছ কথাচিত্র জগা হাতের পঘারু। শিল্পী হলে মহম্মদ অজিজ। দেবদাস ছোট্রায় গীতক সঙ্গীতরে সজাইছন্তি অক্ষয় মহান্তি।

প্রিয় শ্রোতা বন্ধু, শুনে রাখন্তু আজ আমার কেন্দ্রর প্রসারিত হওয়ার থিবা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা। দিন এগারটায় রয়েছে আকাশবাণী লাইভ, দিন বারটায় শুনবে কণ্ঠশিল্পী প্রণব কিশোর পট্টনায়ক প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম সঙ্গীত প্রবাহ প্রণব। দিন গোটাই বাজি কোড়িয়ে মিনিট্রে ভেটিদেবু ঘর ও ঘরণী কার্যক্রম, এথিরে শুনিবে সূচনা ও মনোরঞ্জনর কার্যক্রম মনোরঞ্জনী। অপরাহ্ন পাঁচটায় রয়েছে যুবশ্রোতাঙ্কর কার্যক্রম যুববাণী। অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট্রে ভেটিদেবু লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। আজি এথিরে বিষয় রয়েছে প্রধানমন্ত্রী খাদ্য উদ্যোগ বইলে কাইটা। আম সহিত বিশেষজ্ঞ ভাবে যোড়ি হেবে অনিতা মিশ্র। আপন মানে এই কার্যক্রমে অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট রু সন্ধ্যা ছটা পর্যন্ত সিধাসলক যোড়ি হই আপনার প্রশ্ন রাখিপারে। আম যোগাযোগ নম্বরটি টিপি রাখন্তু 06854230690 06854230690। বিষয়টি পুনি থরে কই রাখুছু, প্রধানমন্ত্রী খাদ্য উদ্যোগ বইলে কাইটা। শ্রোতাবন্ধু, ইয়ে থিলা আজি আম কেন্দ্রর প্রচার হওয়ার থিবা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। পরবর্তী গীতটি ভেটি দেউছু স্বপ্ন সাগর কথাচিত্রর। শিল্পী হলে অক্ষয় মহান্তি, অনুরাধা পড়ওয়াল এবং সাথী। নিজস্ব গীতকু সঙ্গীতরে সজাইছন্তি অক্ষয় মহান্তি।

সে এক অনন্য মধুর মূর্ছনা, যো মূর্ছনারে ভয়ের বিরু দীপক রাগ ইয়ামানরু মারু বিহার যায় সবুটি সিয়ে যেমিতি যোড়ি হয়ে রহিছন্তি। গোটে মৃদু কম্পন সৃষ্টি হুয়ে হৃদয়তন্ত্রীরে যেতেবেলে তাঙ্ক স্বর পহরি যায় অডিটোরিয়ামরে মেহফিলরে অবা সঙ্গীতর জলশাখরে। সে এক নাদ, সে এক হালকা স্পর্শ ওঙ্কারর, সে প্রণব, প্রণব কিশোর পট্টনায়ক, ওড়িয়া সঙ্গীত জগতর জাজুল্যমান তারকা।

0: আলোচনাকে আপনার স্বাগত করুছি আশুতোষ
1: আ দিবালিন আজ আমি এভাবে এক বিষয় উপরে আলোচনা করা যা গ্রামীণ মহিলাঙ্ক উদ্যোগকু আহুরি আগকু নবারে সহায়ক হেব
0: অর্থাৎ আচার প্রস্তুতি সিলেই হস্তশিল্প খাদ্য প্রক্রিয়াকরণ ভলি মহিলা পরিচালিত উদ্যোগগুড়িক পাই কোনে এক বড় সুযোগ
1: নিশ্চয় ওড়িশা জীবিকা মিশন এবং আইআইটি ভুবনেশ্বরের মিলিত সহযোগে পরিচালিত উদ্যম অঙ্কুরণ কার্যক্রম মাধ্যমে উদ্যোগীঙ্কু মিলিব আধুনিক প্রযুক্তি উন্নত প্যাকেজিং ব্র্যান্ডিং বজার সংযোগ এবং বিশেষজ্ঞঙ্ক মার্গদর্শন
0: আচ্ছা যদি কে নয়া ব্যবসায় আরম্ভ করিবাকু চাহান্তি সে কোন এই কার্যক্রমে আবেদন করি পারিবে
1: না এই কার্যক্রমটি সক্রিয় থিবা মহিলা পরিচালিত উদ্যোগগুড়িকর বিকাশ পাই আবেদনকারী অতি কমরে 12 মাস ধরি সক্রিয় থিবা স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য হইথিবা আবশ্যক
0: এহা দ্বারা কেউ মানে লাভান্বিত হই পারিবে
1: ব্যবসায়ের বার্ষিক আয় পাই নির্ধারিত মানদণ্ড পূরণ করিবাকু হেব পঞ্জীকৃত ব্যবসায় পাই 20 লক্ষ টাকা গোষ্ঠীভিত্তিক উদ্যোগ পাই 15 লক্ষ টাকা এবং ব্যক্তিগত উদ্যোগ পাই 12 লক্ষ টাকা বার্ষিক আয় রহিবা আবশ্যক
0: যদি জিএসটি এফএসএস এআই কিংবা অন্যান্য পঞ্জীকরণ আবশ্যক হুয়ে সেথিপাই কোন সহায়তা রহিছি
1: এই প্রোগ্রাম মাধ্যমে বৈষয়িক ও আইনগত সহায়তা প্রদান করা যিব এহা সহ ব্যবসায় পরামর্শ উৎপাদর গুণবত্তা বৃদ্ধি এবং বড় বাজার সহ সংযোগর সুযোগ মধ্য মিলিব
0: তবে উদ্যোগগুড়িকর চয়ন কেউ আধারে করা যিব
1: উদ্যোগগুড়িকু 100 মার্ক মূল্যাঙ্কন আধারে চয়ন করা যিব এথিরে সর্বনিম্ন 60 মার্ক রাখিবা আবশ্যক সম্পূর্ণ মহিলাঙ্ক মালিকানা কিংবা পরিচালনার থিবা উদ্যোগকু 15 মার্ক অতিরিক্ত সুবিধা মধ্য মিলিব
0: চয়ন পরে কেউ প্রকারর সহায়তা মিলিব
1: চয়ন করা যাইথিবা 18 জন উদ্যোগীঙ্কু প্রতিযোগিতা মূলক অনুদান পাণ্ঠি অধীনরে নিজের ব্যবসায় যোজনা উপস্থাপন করি 15 লক্ষ টঙ্কা পর্যন্ত অনুদান পাই পারিবে এহা সহ ব্যবসায় বিস্তার পাই 0% সুদ্ধরে সফট লোন সুবিধা মধ্য উপলব্ধ রহিছি
0: তবে আবেদন কিপরি করা যিব
1: এতি পাই গ্রাম পঞ্চায়েত স্তরীয় সংঘ মাধ্যমে কিংবা সিধা সড়ক মধ্য আবেদন করি পারিবে আবেদনের শেষ তারিখ 24 অগস্ট 2026 সন্ধ্যা 5:30 পর্যন্ত
0: পুনি থরে মনে রাখন্তু 24 অগস্ট 2026 সন্ধ্যা 5:30 পর্যন্ত
1: যোগ্য মহিলা উদ্যোগী মানে শেষ মুহূর্তক অপেক্ষা নকরি শীঘ্র আবেদন করন্তু আজির ছোট গ্রামীণ উদ্যোগ হই পারে আসন্তা কালির বড় ব্র্যান্ড
0: কৌশল তাঙ্কর উদ্যম তাঙ্কর এবে সফলতার পরিচয় মধ্য তাঙ্কর
2: সশক্ত মহিলা সমৃদ্ধ ওড়িশা।
3: শুনিলে প্রায়োজিত কার্যক্রম ওড়িশা জীবিকা মিশন।
4: এতবে যাই কার্যক্রম রিলে করে প্রচার করু আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী জয়পুর শুধু কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীত প্রথমে বাবুল সুপ্রিয় এবং ইরা মহান্তি কণ্ঠের কথাচিত্র তুম আরম্ভ তুম শেষ

জৈবিক খোট কাজে তোমার হাতর ডাবু ন সারে, সেটা তোমার লগে সে আছে। ফসল করবার আগে বেড়া বাড়ি টানে ধনিচা বুনবা, আর সেটা বাড়লে তাকে হোল খসি বেড়াই সে মিশাই দেবা। ঘাসকে মিশা হোল খসি করি বেড়াই মিশাই দেবা। ধান খুঁটিকে মিশা সেন্তারি সে করবা। ধান পচে মুগ বিড়ি করলে সেটা পাছলা পচে, সে মুগ বিড়ি গছকে ন জিগি করি, ফসলকে তলিয়ানি করি গছকে ছাড়ি দেই করি, তার পচে হোল খসি দিলে সেটা মনর নেই অধিক নিমান জৈবিক সার আর আছে থাকি সংসার ভিতরে।

0: জৈবিক খোত দিয়ে তাস খোলে পাচি নিমান হিসি বেড়া বাড়ির মাটি নুসে আর ই পাচলা সামান মন খাইলে জব সুয়াদ লাগছি তাসি ভাই।
1: খালি বৈঠক ঘরটা কাদ পেচে পেচেকা হয়েগলা আকু নাল পা সুবিধা হো না বড় অসুবিধা হয়েগলা আ মরামতিটা হয়ে পার্লা না। কে গুড়ে আসছেন দেখো দেখো ধীরে আস খসিযিব দেখ জুয়ার জুয়ার জুয়ার ছতাটা সেটি রকি দিও ধীরে পাদ পকে পকে আস শিউলি বেশি হয়েছি খসড়া হয়েছি
2: বর্ষা দিন তো বড় জাটি খালি এইটি বলে নাই সবু আড়ে রাস্তাঘাট খালি শিউলি কাদ পচ পচ
1: সেটা আমার দেখুন সে পাওতটা খন্ডিয়া হয়েছি বর্ষা কু তাকে সজাড়িবার যে টিকে উজুড়িয়া পাগ হলে হব সে সব যাক
2: খরা টিকে হলে হব
1: যে শুণ আমি যে কথার কৌছে নাকি জল বহুলে সৃষ্টি নাশ জল বিহুনে সৃষ্টি নাশ পাটা কমি গেলে অসুবিধা পাটা অধিক হয়ে গেলে মিশা অসুবিধা এবার দেখো আমার সারা ভারত বর্ষ আমার ওড়িশা রাজ্য দেখো কিংবা আমার জেলাকে দেখো সবুড়ে ভরপুর পাটি বর্ষা দিন রাতে তমাম চালছে। আমার উত্তর ওড়িশা যদি চিন্তা করা বলে নাই নসুবিধা আমার চাষী ভাই বোন মানে গাঁ গহলির অসুবিধা সম্মুখীন হচ্ছে। তারপরে তো আমি দৈনিক রেডিও দৈনিক আমার রেডিওরে মধ্যে শুনুছে খবর কাগজ পড়ুছে মোবাইল মাধ্যমে মধ্যে আসছে যে কেমনি সব আমার ফসল সবুজাক কু জায়গায় নষ্ট হয়ে যাইছি এতে বর্ষা বন্যা প্রভাবিত হয়ে যাইছি যে ফসল সবুজর প্রায় নষ্ট হয়ে যাইছি যে ভগবান সাহা ভরসা করবে আমি চাষী কূল পরিবার অন্টা ভাঙি দেলে হব কি আমি কত সুবিধা অসুবিধা সম্মুখীন হয়েছে না জীবন জায়গায়
2: ভগবান সাহা হবে মনা নাই যে কৃষি ঋণ করি আনিথু আমি হলে সে পয়সা আমি কেমন সুজাইবা
1: সেটা বি গোটে ভালো প্রশ্ন পচারল যে মতো তার সময় সুবিধা অছি যে ভালো প্রশ্ন গোটে পচারল যে সেটা আমার সরকার যোজনা করবে বিভিন্ন প্রকার তার পদক্ষেপ সব রয়েছে সেটা তো পরবর্তী সময় আমি নির্ধারণ করা যে যেত বৈঠক ঘরকে আসছে বৈঠক ঘরটা আগে তুলেবা যে বৈঠক ঘর যেত কথা পড়লা ই পা কথা পড়লা পা তো দেখ

0: বুঝি গেল না বাবু?
1: হ্যাঁ বুঝি গলে।
0: আরে দিনে
1: আহা
0: শ্রীমতী রাধাঙ্কু কৃষ্ণ কণ্ঠ দেইতিলে রাসলীলা করিবা পাই,
1: আহা
0: যেতেবেলে কুঞ্জকু ন আসিলে কৃষ্ণ,
1: হো
0: নিজে কিশোরী জর্জ কলেক্টর হই উটে কচেরি গঠন করি কৃষ্ণঙ্কু সাত দফারে দণ্ড দেইতিলে,
1: আহা
0: সে বিষয়টি বর্তমান মু গান করছি।
1: কোন
0: বৃন্দাবন তটবংশী বট গণার বসিলে ঘনশ্যাম ললিতা
1: ভেটার,
0: বৃন্দাবন তটবংশী বট অগণারে বসিলে ঘনশ্যাম।

0: বাবু
1: আজ্ঞা
0: গোবিন্দ যেতবে পাহান্তিয়া হয়েগলা আসলেনি সেইটে ললিতা রাধাঙ্কু কৌছন্তি আমার গদাধর সামন্ত সিংহ খণ্ডপড়াঙ্ক ভাষা

0: খেলা
1: নারী জন্ম পাই তুমর লগা সংকোচ নাহি গোপীনাথ নাম সমস্তে দেইছিল হে কি
0: পায়ে
1: এতবে দোষী যাবে হেবে মুরলি ধর গোপীনাথ নাম তুমর এবে ফেরস্ত
0: করা
1: পঞ্চমরে করি অছন্তি
0: সেই কালে দালানা
1: সর্বগো পশু তো মিশিন
0: তাকো দেলে কষণা
1: সহে ভার পদ।